সুপ্রভাত, এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু আর প্রাগজ্যোতিষপুর। আজি বুধবার 1433 ভাস্করাব্দর 1 ভাদ, 1948 শকাব্দর 28 শাওন আর 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর আজি 19 তারিখ। এতিয়া সময় পুৱা 5:33:45 গৈছে। আমাৰ অনুষ্ঠান প্ৰচাৰিত হৈছে মিডিয়াম ৱেভৰ 411.5 মিটাৰ, 729 কিলোহাৰ্জ, FM বেণ্ডৰ 101.6 মেগাহাৰ্জ আৰু মিডিয়াম ৱেভৰ 289.9 মিটাৰ, 1035 কিলোহাৰ্জ আৰু DRM ফ্ৰিকুৱেঞ্চি 1026 কিলোহাৰ্জত।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বুধবার 1433 ভাস্করাব্দর, আজি ভাদ মাহর 1 তারিখ, আর 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর 19 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি শুক্লপক্ষৰ সপ্তমী তিথি। আজি পুৱা সূৰ্যোদয় হৈছিল 4:59:32, আৰু আজি সূৰ্যাস্তৰ সময় বিয়লি 5:52:51।

ছাত্র সন্মিলনের সম্পাদক আছিল ডিম্বেশ্বর নেওগ। 1929 চনত শরৎকালের এটি পূর্ণিমা রাতিত সরু চৰাই চাহ বাগিচার বরবঙলার আগফালে থকা এজোপা গছর তলত পার্বতী প্রসাদে জোনাকী মেলর পাতনি মেলে। পিছলৈ এই মেলে অসম সাহিত্য সভার এটা শাখা হৈ অসমীয়া ভাষা সাহিত্যর উন্নতি আর বিকাশত সহায় করে। জোনাকী মেলর উদ্দেশ্য আছিল সাহিত্য চর্চা। জোনাকী মেলেরে অসম সাহিত্য সভার লগত জড়িত হৈ পার্বতী প্রসাদে মহেশ্বর নেওগর সভাপতিত্বর কালত অসম সাহিত্য সভার এটি ভবন নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে আর প্রয়াত ককায়েক ভগবতী প্রসাদ বড়ার নামত ভবনটি নির্মাণের বাবে 50,000 টাকা দান করে। পার্বতী প্রসাদর সহায় আর কিছু সরকারি অনুদান মিলাই অসম সাহিত্য সভার ভগবতী প্রসাদ বড়া ভবন নির্মাণ হয়। প্রিয় শ্রোতা, কবি সাহিত্যিক অনুবাদক আর সমালোচক অজিত বড়ুয়ার আজি উপজা দিন 40-এর দশকত প্রায় 13 বছর বয়সতে লিখা মন মোর নাথাকে ইয়াত কবিতারে অজিত বড়ুয়ার সাহিত্যিক জীবনের পাতনি মেলিছিল। তারপাছত 1942 চনত ধীরেন্দ্রনাথ দত্ত সম্পাদিত অভিযান আলোচনীত

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।

0: আর্থিক জরুরীকালীন পরিস্থিতি এনে সময় লওয়া একটা বুদ্ধিমানের সিদ্ধান্ত আপনার যিকো অসুবিধা সহজে অতিক্রম করাত সহায় করে।
1: মন্নাপুরম ফাইনান্সেলও আহিছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। আপনি মাহেকীয়া কিস্তির জড়িয়ে সুদ পরিশোধ করবেন পারে। ইয়ার ফলত আপনার বিত্তীয় পরিকল্পনা আর অধিক স্মার্ট হয়ে পড়ব।
0: অধিক জানিবর বাবে আপনার নিকটবর্তী মন্নাপুরম ফাইনান্সর শাখাত যোগাযোগ করক বা আমার টোল ফ্রি নম্বর 1800-420-2233 কল করক।
2: ভিডিও লাইক করলে পয়সা পাম, ইমান সহজ।
3: অচিনাকি লিংকত ক্লিক নকৰিব। আৰবিআইয়ে কয়
4: জানি ৰক, সতৰ্ক হৈ ৰক।
5: আর্থিক জরুরি অবস্থা কেতিয়া আহি পড়ে হেয়া আগতীয়াকৈ কেতিয়াও কব নোৱাৰি। এনে সময়ত বুদ্ধিমান সিদ্ধান্ত ললে যিকোনো অসুবিধা সহজে অতিক্রম কৰিব পাৰি।
1: বুদ্ধিমান সিদ্ধান্ত লোৱাৰ সকলোৰে বাবে মন্নাপুৰম ফাইনান্সলৈ আহিছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম।
5: এতিয়া আপুনি মাহিলী কিস্তিত সুদ পৰিশোধ কৰিব পাৰিব, যাৰ ফলত আপোনাৰ আর্থিক পৰিকল্পনা হ'ব আৰু অধিক স্মার্ট। অধিক তথ্যৰ বাবে আপোনাৰ কাষৰ মন্নাপুৰম ফাইনান্স শাখালৈ যাওক অথবা কল কৰক টোল ফ্রি নম্বৰ 1800-420-2233 নম্বৰত।
6: কাহিনী পঢ়ি আপুনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পৰ প্ৰতি আপোনাৰ নিশ্চয় আগ্ৰহ আছে। বিবিধ ভাৰতী গুৱাহাটীয়ে আপোনাৰ বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোৰম অনুষ্ঠান। প্ৰতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভাৰতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8 MHz।

সাত বাজি কুড়ি মিনিটত আগবঢ়া হব লাইভ ফোন ইন অনুষ্ঠান হেল্লো যুববাণী। আর প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানের সামরা হব আমার কাইলৈৰ যুববাণী।

শ্রোতাসকলে শুনি আছে গীতর নিয়মীয়া অনুষ্ঠান মনোরঞ্জন। এইবার মনোরঞ্জনত শুনাবলে লৈছো পুলক বেনার্জির কণ্ঠে পার্বতীপ্রসাদ বৰুৱাৰ এটি সুমধুৰ গীত।

0: শ্রোতাসকলে শুনি আছে গীতৰ নিয়মীয়া অনুষ্ঠান মনোৰঞ্জন। এইবাৰ শুনাবলৈ লৈছো পাৰ্বতীপ্ৰসাদ বৰুৱাৰ কথা আৰু সুৰেৰে ভূপেন হাজৰিকাৰ কণ্ঠত আন এটি সুমধুৰ গীত।
1: ভর যৌবনের রং উৎসবর মাজত আনন্দময়ের ওসরত নিবেদন করিলে আর রচিলে তোমার প্রেমর ভোগ জরাতি।